প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

0: আমাদের জনগণনা আমাদের বিকাশ।
1: জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা আমাদের বিকাশ।
2: गीतकार दिलीप लोरुङ, संगीतकार बसन्त छेत्री, स्वर सुधीर राय अनि राजेश खालिङको स्वीकार्नुहोस् यो अघिल्लो अनि अन्तिम साङ्गीतिक कोशीली।

জনগণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ইয়েমেনের উপকূলে লোহিত সাগরে ডুবে যাওয়া ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় তীব্র নিন্দা বিদেশ মন্ত্রকের। নিরাপদে উদ্ধার 13 জন ভারতীয় সহ জাহাজে থাকা 14 জন কর্মী। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আজ তাদের দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করবে। এবছরের নিট ইউজি কাউন্সেলিং এর প্রথম রাউন্ডের রেজিস্ট্রেশন প্রক্রিয়া আজ শুরু হচ্ছে। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে খবর সংগ্রহের জন্য এখন থেকে বিদেশি সাংবাদিকদের সরকারের অনুমতি নিতে হবে বলে পাকিস্তান জানিয়েছে। একটানা বৃষ্টি চলতে থাকায় অসমের বন্যা পরিস্থিতি উদ্বেগজনক, মৃতের সংখ্যা বেড়ে 89। আসছে বিস্তারিত খবরে। ইয়েমেনের উপকূলে লোহিত সাগরে ডুবে যাওয়া ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ MSV ফাইজ নূরে ওলিয়ার ওপর হামলার ঘটনায় ভারত তীব্র নিন্দা করেছে। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, জাহাজে থাকা 13 জন ভারতীয় নাগরিক সহ 14 জন কর্মীকেই নিরাপদে উদ্ধার করা হয়েছে। রিয়াধে অবস্থিত ভারতীয় দূতাবাস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। জাহাজের নাবিক ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে ইয়েমেনের কর্তৃপক্ষের সঙ্গে সক্রিয়ভাবে সমন্বয় রেখে চলেছে। সহায়তার জন্য মন্ত্রক

ইয়েমেনকে ধন্যবাদ জানিয়েছে। বিবৃতিতে বিদেশ মন্ত্রক আরও বলেছে, এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজের ওপর ক্রমাগত হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করার প্রবণতা অবশ্যই বন্ধ করতে হবে এবং আন্তর্জাতিক জলপথে অবাধ ও নির্বিঘ্ন নৌ চলাচল এবং বাণিজ্য ব্যবস্থা দ্রুত পুনরুদ্ধার করতে হবে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে আজ বা আগামীকাল ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানো সম্ভব হতে পারে। তিনি বলেন, নৌ চলাচলের স্বাধীনতা অবশ্যই বজায় রাখতে হবে। উপসাগরীয় এলাকায় আটকে থাকা শতাধিক জাহাজ বেরিয়ে এলে বিশ্ববাজারে পণ্যের দাম আরও কমবে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে কাতার নিশ্চিত করেছে। পরিস্থিতি যাতে আর উত্তপ্ত না হয় সে লক্ষ্যে কাজ করার পাশাপাশি উভয় পক্ষের মধ্যে সম্ভাব্য চুক্তির খসড়া নিয়ে আলোচনা চালাচ্ছেন আঞ্চলিক মধ্যস্থতাকারীরা। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম গতকাল তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, হরমুজ প্রণালী পুনরায় চালু করার লক্ষ্যে গৃহীত আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সে কারণেই বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় তেলের দামে এই পতন। আন্তর্জাতিক বাজারে গতকাল ব্রেন্ট ক্রুডের দাম প্রায় 5% কমে ব্যারেল প্রতি 80 মার্কিন ডলারের নিচে নেমে যায়। একই সঙ্গে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা WTI অপরিশোধিত তেলের দামও 5% বেশি কমে ব্যারেল প্রতি প্রায় 76 মার্কিন ডলারে দাঁড়িয়েছে। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও এবং অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, খুব শীঘ্রই সংঘাত প্রশমনে সমঝোতায় পৌঁছানো সম্ভব হতে পারে, তবে ইরান সরাসরি ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কথা অস্বীকার করেছে। ট্রাম্প প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্রে ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা বাতিল করায় মার্কিন যুক্তরাষ্ট্র ব্রাজিলের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বেড়েছে। গত মাসে দুই মার্কিন কূটনীতিককে ব্রাজিল ভিসা না দেওয়ায় এবং ব্রাজিলে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত প্রার্থীকে অনুমোদন দিতে বিলম্বের প্রেক্ষিতে এই পদক্ষেপ বলে জানিয়েছে মার্কিন বিদেশ দপ্তর। তবে ব্রাজিলের রাষ্ট্রদূতকে এখনই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হচ্ছে না। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আজ তাদের দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করবে। রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা সকাল 10টায় মুম্বাইতে এবারের রেপো রেট সহ অন্যান্য বিষয় জানাবেন। ভূ রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে এবারের সিদ্ধান্ত বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। রিজার্ভ ব্যাংকের মুদ্রানীতি কমিটি গত সোমবার থেকে এ নিয়ে তিন দিনের বৈঠকে বসে। উল্লেখ, রেপো রেট হল সেই সুদের হার যা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বাণিজ্যিক ব্যাংকগুলিকে ঋণ দেওয়ার সময় তাদের কাছ থেকে আদায় করে। সাইবার জালিয়াতির সঙ্গে যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট এবং মিউল অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয়গুলির মোকাবিলার জন্য একটি আদর্শ কার্যপদ্ধতি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর প্রস্তুত প্রচার করতে সুপ্রিম কোর্ট গতকাল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে নির্দেশ দিয়েছে। এছাড়াও অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া জোরদার করা, প্রতারণার শিকার হওয়া ব্যক্তিদের অর্থ দ্রুত ফেরত পাওয়ার ব্যবস্থা করা এবং ডিজিটাল জালিয়াতির মামলাগুলো আরও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে আদালত, বিভিন্ন রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ব্যাংকগুলিকে একাধিক নির্দেশ দিয়েছে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। এবছরের নিট ইউজি কাউন্সেলিং এর প্রথম রাউন্ডের রেজিস্ট্রেশন প্রক্রিয়া আজ শুরু হচ্ছে, চলবে 12 আগস্ট দুপুর 3টে পর্যন্ত। তবে ফি জমা দেওয়া যাবে সন্ধে 6টা পর্যন্ত। প্রার্থীরা আগামীকাল থেকে 13 আগস্ট সকাল 11টা পর্যন্ত তাদের পছন্দের তালিকা বা চয়েস ফিলিং কোড জানাতে পারবেন। প্রথম রাউন্ডের আসন বরাদ্দের প্রক্রিয়া 13 আগস্ট থেকে 16 আগস্ট পর্যন্ত চলবে। ফলাফল ঘোষণা হবে 17 আগস্ট। আসন বরাদ্দের পর পড়ুয়াদের আগামী 18 তারিখ থেকে 22 তারিখের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে রিপোর্ট করতে হবে। এরপর 23 আগস্ট পড়ুয়াদের তথ্য যাচাই করা হবে। কাউন্সেলিং প্রক্রিয়া শুরুর আগে স্বাস্থ্যমন্ত্রক পড়ুয়াদের সুবিধার্থে টিউটোরিয়াল ভিডিও প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গে উচ্চশিক্ষা দপ্তর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা UGC নিয়ম মেনেই PhD ভর্তির নির্দেশিকা জারি করেছে। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গবেষণা করতে হলে নেট, গেট সহ UGC অনুমোদিত সর্বভারতীয় পরীক্ষায় সফল হতেই হবে। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির শিক্ষামন্ত্রীদের ত্রয়োদশ বৈঠক এবং তৃতীয় ব্রিক্স উচ্চপদস্থ আধিকারিকদের বৈঠক ওড়িশার ভুবনেশ্বরে আজ শুরু হচ্ছে, চলবে 7 আগস্ট পর্যন্ত। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী এই বৈঠকে অংশ নেবেন। শিক্ষামন্ত্রক জানিয়েছে, বৈঠকে ব্রিক্স সদস্য দেশগুলির শিক্ষামন্ত্রী, উচ্চপদস্থ আধিকারিক এবং প্রতিনিধিরা একত্রিত হবেন। পাকিস্তান বিদেশি গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ বিধি আরও কঠোর করেছে। নতুন নিয়ম অনুযায়ী অধিকাংশ এলাকা থেকে খবর সংগ্রহের আগে বিদেশি সাংবাদিকদের সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে। পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরে বিক্ষোভ দমন ও কঠোর

0: পদক্ষেপ গ্রহণ নিয়ে পাকিস্তান আন্তর্জাতিক মহলে সমালোচনার মুখে পড়েছে। সেখানে সাংবাদিকদের ওপর বিধিনিষেধ, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রাখা এবং বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগের ঘটনা নিয়ে মানবাধিকার সংগঠনগুলি উদ্বেগ প্রকাশ করেছে। এতদিন বিদেশি সংবাদদাতারা প্রতিটি ঘটনার প্রেক্ষাপটে আলাদাভাবে অনুমতির আবেদন করতে পারতেন। নতুন নিয়ম অনুযায়ী বিদেশি সাংবাদিকরা কেবল ইসলামাবাদ, লাহোর ও করাচিতে অবাধে কাজ করতে পারবেন। অন্য কোনো এলাকায় সংবাদ প্রতিবেদন, প্রামাণ্য চিত্র, ভিডিও বা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট তৈরির মতো কাজের জন্য সরকারের অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের পুরোপুরি নিরস্ত্রীকরণ না করা পর্যন্ত গাজায় সামরিক অভিযান অব্যাহত থাকবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত সাম্প্রতিক চুক্তির বিষয়েও দ্বিমত পোষণ করেছেন তিনি। ওই চুক্তিতে হামাসের নিরস্ত্রীকরণ প্রক্রিয়া শুরুর পাশাপাশি ইসরায়েলকে হামলা বন্ধ করার এবং বর্তমানে গাজার যে প্রায় 60% এলাকা তাদের নিয়ন্ত্রণে রয়েছে সেখান থেকে সেনা প্রত্যাহার শুরু করার আহ্বান জানানো হয়েছিল। নেতানিয়াহু বলেন, নিজেদের সুরক্ষা, ভূখণ্ড ও নাগরিকদের যা কিছু করা প্রয়োজন ইসরায়েল তা করবে। অসমে অতিভারী বৃষ্টি অব্যাহত থাকায় রাজ্যের বিভিন্ন এলাকায় স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। ব্রহ্মপুত্র এবং তার একাধিক উপনদীর জলস্তর বিপদসীমার কাছাকাছি। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আগামী 24 ঘন্টায় অসমের সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে। অসম রাজ্য বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় এখনও পর্যন্ত শিবসাগর, ধেমাজি, গোলাঘাট, চড়াইদেও এবং কামরূপ মহানগর সহ 10টি জেলা ক্ষতিগ্রস্ত। গতকাল বন্যা সম্পর্কিত ঘটনায় আরও 2 জনের মৃত্যু হওয়ায় রাজ্যে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে 89-এ পৌঁছেছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল বন্যাকবলিতে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির পরিস্থিতিও পর্যালোচনা করেন। সফরকালে মুখ্যমন্ত্রী ভয়াবহ বন্যায় প্রাণ হারানো 10 জনের নিকটাত্মীয়দের প্রত্যেকের হাতে এককালীন আর্থিক সহায়তা হিসেবে 5 লক্ষ টাকা চেক তুলে দিয়েছেন। অন্যদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর আজ অসম, মেঘালয়ে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। অরুণাচল প্রদেশ, বিহার, ওড়িশা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, কোঙ্কন উপকূল, গোয়া, মহারাষ্ট্র, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিমে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ছত্তিশগড়, কর্ণাটক, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, কেরালাম, মাহে এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন এলাকায় আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। ভারতের ব্যাডমিন্টন তারকা তানভি শর্মা এবং কিদাম্বি শ্রীকান্ত সহ শীর্ষস্থানীয় খেলোয়াড় আজ কোরিয়া মাস্টার্স সুপার 300 ব্যাডমিন্টন টুর্নামেন্টে তাদের অভিযান শুরু করবেন। পুরুষদের সিঙ্গলসে কিরণ জর্জ, রনক চৌহান, সানি দয়ানন্দ এবং তরুণ মান্যপাল্লি খেলতে নামবেন। অন্যদিকে মহিলাদের সিঙ্গলসে ভারতের প্রতিনিধিত্ব করবেন আনমোল খাঁড়, মালবিকা বানসোর, আকর্ষি কাশ্যপ, ইশারানী বড়ুয়া এবং তানিয়া হেমন্ত। অনূর্ধ্ব 20 বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2026 আজ শুরু হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওরেগন ইউজিনে অবস্থিত হেওয়ার্ড ফিল্ডে। এই প্রতিযোগিতা চলবে 9 আগস্ট পর্যন্ত। প্রতিযোগিতায় ভারতের 36 সদস্যের একটি ট্র্যাক অ্যান্ড ফিল্ড দল অংশ নেবে। BWF বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ আগামী 17 আগস্ট শুরু হচ্ছে নতুন দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে। প্রতিযোগিতা চলবে 23 আগস্ট পর্যন্ত। মহিলাদের সিঙ্গলসে প্রাক্তন চ্যাম্পিয়ন PV সিন্ধু নবম বাছাই হিসেবে অংশ নেবেন। পুরুষদের ডাবলসে পঞ্চম বাছাই হিসেবে নামবেন সাত্বিক সাইরাজ রাঙ্গিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ইয়েমেনের উপকূলে লোহিত সাগরে ডুবে যাওয়া ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় তীব্র নিন্দা বিদেশ মন্ত্রকের। নিরাপদে উদ্ধার 13 জন ভারতীয় সহ জাহাজে থাকা সব কর্মী। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আজ তাদের দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করবে। এবছরের নিট ইউজি কাউন্সেলিং এর প্রথম রাউন্ডের রেজিস্ট্রেশন আজ শুরু হচ্ছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সকাল 10:10।
1: यो आकाशवाणी खरसाङ हो, प्रादेशिक समाचार सीमा क्षेत्रीबाट सुन्नुहोस्। पश्चिम बंगाल सरकारले राज्यको विद्यालय शिक्षा प्रणालीमा व्यापक परिवर्तनको तयारी सुरु गरेको छ। नवगठित पाठ्यक्रम समितिले हिजो आफ्नो पहिलो बैठकमा 2028 नयाँ पाठ्यक्रम र सिलेबस लागू गर्ने रूपरेखामा काम गर्न थालेको छ। यद्यपि 2027 शैक्षिक सत्रमा अवस्थित पाठ्य पुस्तक र पाठ्यक्रम जारी रहनेछ। यस अवधिमा हालको पाठ्यक्रम मात्र समीक्षा गरिनेछ। सल्ट लेकको विद्यासागर भवनमा हिजो आयोजित समितिको पहिलो बैठकपछि विद्यालय शिक्षा मन्त्री दीपक बर्मनले शिक्षा प्रणालीमा विगतको सरकार जस्तो अचानक कुनै परिवर्तन नहुने बताउनुभयो। उहाँले सरकार 2 जनवरी 2027 मनाइने पुस्तक दिवस अघि नै विद्यार्थीहरूलाई समयमै

প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস ২০২৭, আমাদের জনগণনা, আমাদের বিকাশ।

0: कार्यक्रम स्वरमा धेरैपछि अब अघिल्लो चरणमा राखिरहेछौ बंगला कार्यक्रम।
1: বইয়ের ব্যাগটা বড্ড ভারী, আমরা কি আর বইতে পারি, কষ্ট হয়, সত্যি সত্যিই কষ্ট হয়। আমার ছোট্ট ছোট্ট বন্ধুদের পিঠের মধ্যে এত ভারী ব্যাগ, গলায় জলের বোতল আর মাথায় এক গাদা পরার বোঝা। না, এই সময়টা একদম আমরা মন খারাপ করব না, কারণ আগামী বেশ কিছুটা সময় আমরা থাকব গানে গল্পে কবিতায় তবলার লহরায়। শুরু করছি আমাদের আজকের শিশুমহল। আমার সঙ্গে আজকে রয়েছে আমার কাছে এক ঝাঁক আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা, আর রেডিওর ওপারের বন্ধুদের জন্য আমার ভালোবাসা থাকলো। আজকে সবার শুরুতে কাকে দেখি, হ্যাঁ আমার সামনে একজন ছোট্ট বন্ধু, সে দোতারা নিয়ে তৈরি হয়ে আছে তোমাদের গান শোনাবে দেখে। চলো আগে তার সাথে আমরা একটু পরিচয় করে নিই। তোমার নাম কি?
2: অনুশ্রী পাল।
1: অনুশ্রী, তুমি কোন ক্লাসে পড়ো?
2: ফাইভ।
1: কোথায় থাকো?
2: জলপাইগুড়ি।
1: তুমি দোতারা নিয়ে যখন রয়েছো তার মানে তুমি আমাদের মাটির গান শোনাবে। কি গান শোনাবে আজকে?
2: আজকে ভাওয়াইয়া গান।
1: ভাওয়াইয়া মানে আমাদের উত্তরবঙ্গের মাটির গান নিয়ে রয়েছে অনুশ্রী পাল। তাহলে আর কথা বাড়িয়ে লাভ নেই, প্রাথমিক পরিচয় তো ওর সাথে হয়েই গেল, এখন ওর সাথে আমাদের গানে গানে পরিচয় হবে।

0: ভালো, খুব ভালো। আমরা অনুশ্রীর গান শুনতে শুনতে মনে হলো কোনো এক উদাস দুপুরে চলে যাচ্ছি। অনুশ্রী, খুব ভালো লাগলো তোমার গান শুনে। আমরা এতক্ষণ অনুশ্রী পালের কাছ থেকে ভাওয়াইয়া শুনলাম। আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন তবলার বন্ধু, সে তবলা লহরা পরিবেশন করবে। আমরা এবারে তার কাছে চলে যাই। তার সাথে আগে একটু তোমাদের পরিচয় করে দিই, তারপরে তার পরিবেশনা শুনছি। তোমার নাম কি?
1: আমার নাম অভিরাজ রায়।
0: অভিরাজ রায়, আচ্ছা অভিরাজ, তুমি কোথায় থাকো?
1: আমি আমবাড়ি ফালাকাটা।
0: আচ্ছা, আর কোন ক্লাসে পড়ো?
1: আমি 10th।
0: তুমি আজকে আমাদের কি বাজিয়ে শোনাবে?
1: আমি এখন তাহলে ছাপতালের উপর একটি লহরা চেষ্টা করি।
0: বাহ, খুব ভালো।

0: আমরা তখন অভিরাজ রায়ের কাছ থেকে তবলা লহরায় ঝাপতাল শুনলাম।
1: প্রিয় ছোট্ট বন্ধুরা, আকাশবাণী শিলিগুড়ির শিশু মহল অনুষ্ঠানে তোমাদের সবাইকে এত ভালোবাসা। তোমরা এতদিন শিশু মহলে গান শুনেছো, আবৃত্তি করেছো, কথা বলেছো, অনেক কিছু করেছো, কিন্তু এইবার আমরা নিয়ে হাজির হয়েছি এক নতুন পর্ব, কল্পনায় মোড়া এবং আনন্দে ভরা একটি অনুষ্ঠান। সেটি হলো সুকুমার রায়ের হ জ ব র ল।
2: রবীন্দ্রনাথ বলেছিলেন, সুকুমার রায়ের স্বভাবের মধ্যে বৈজ্ঞানিক সংস্কৃতির গাম্ভীর্য ছিল, সেই জন্যেই তার বৈপরীত্য এমন খেলাচ্ছলে দেখাতে পেরেছিলেন। বিশ শতকের প্রথম দুটো দশক ছিল বিজ্ঞানের ইতিহাসে যুগান্তকারী। আইনস্টাইন 1905 সালে প্রকাশ করেন স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি এবং 1916 সালে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। 1921 সালে তিনি নোবেল পুরস্কার পান। বিজ্ঞানের অনুসন্ধানী ছাত্র সুকুমার যখন 1922 সালে হজবরণ লিখছেন, তখন আপেক্ষিকতাবাদ আমাদের শিখিয়েছে সাধ্যগুণে সবসময়ই 14 নাও হতে পারে, যে কোনো হিসেবেই নির্ভর করে কোন সিস্টেম থেকে আমরা ঘটনাবলীকে দেখছি তার উপর। এটাও জানা হয়ে গিয়েছে আলোর গতিবেগের বেশি বেগে দৌড়তে পারলে কাল বা সময় আর পরম থাকে না, পেছনের দিকে যেতে পারে, মানে বয়স কমতেও পারে। রুমাল থেকে বেড়াল হয়ে যাওয়াতে আমাদের মনে হয় E=mc². আইনস্টাইনের এই ফর্মুলার আভাস আছে। হয়তো এই চন্দ্রবিন্দুই সেই ধ্রুবক, অর্থাৎ আলোকের গতিবেগ। যে গেছোদাদা সব জানেন, সেই গেছোদাদাই হয়তো স্বয়ং আইনস্টাইন। নিলস বোর 1913 সালে ইলেকট্রনের অবস্থানের যে অনিশ্চয়তার কথা বলেছিলেন, ম্যাক্স প্লাঙ্ক কোয়ান্টাম থিওরিতে এবং হাইজেনবার্গ তার আনসার্টেনটি প্রিন্সিপেলে তার সমর্থন দিয়েছিলেন, সেসব সূত্রেই হয়তো গেছোদাদার প্রতি মুহূর্তে অবস্থান বদলে যায়। আধুনিক বিজ্ঞানী

0: আলোয় হজর বড় লোকে হয়তো আরো চুলচেরা বিশ্লেষণ করা যায়, কিন্তু তাতে না ঢুকে দু একটা সামাজিক তাৎপর্যের কথা বলি। কেউ তার গাড়ুর নাম দেয় পরম কল্যাণ বরেশু, আর বাড়ির নাম দেয় কিংকর্তব্য বিমূঢ়। এগুলি ঔপনিবেশিক সমাজে ফাঁপা জিনিসকে বড় করে দেখানোর প্রতি তীব্র শ্লেষ মাত্র বলে আমাদের মনে হয়। হিসেবরক্ষক কাক সময়ের দাম নিয়ে যতটা চিন্তিত, আজকের ব্যস্ত অ্যাকাউন্টেন্ট, ব্যাংকার বা ডেটা ইঞ্জিনিয়ার বোধহয় সেই রকমই ব্যস্ত। কাক যে ভাষায় তার বিজ্ঞাপন লিখেছিল, আজ বড় বড় কর্পোরেট সেই ভাষা এবং ভঙ্গিই আয়ত্ত করেছে। ব্যাকরণ সিংয়ের বক্তৃতা, পাড়ার মোড়ের নেতাদের প্রতিদিনের ফাঁপা চিৎকার আর আমাদের বিশ্ববিদ্যালয়গুলির বহুপ্রজ গবেষণার অসারতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আমাদের বিচার ব্যবস্থা, আইন আদালতের সমস্ত কাজকর্ম মাঝে মাঝে কতটা হাস্যকর হয়ে ওঠে তাও সূক্ষ্মভাবে দেখিয়ে দেন সুকুমার। আর সমস্ত হজবরলতে একটা ছাপ আছে সুররিয়ালিজম বা পরাবাস্তববাদের। তবে এত সব কিছু না বুঝলেও চলবে, কেননা সুকুমার তার পরিণত মনের কথাগুলো বলেছিলেন বালকের মতো করে, বালক সেজে। শুধু এটা মনে রাখলেই চলবে, একটি বালক যার বয়স 8 বছর 3 মাস তার চোখে দেখা, হয়তো স্বপ্নে হয়তো বাস্তবে দেখা একটা আশ্চর্য দৃশ্যাবলী হজেও বড়লো, যার তুলনা বিশ্ব সাহিত্যে নেই।
1: অত্যন্ত সুন্দর এই সুকুমার রায়ের যে কল্পকাব্য, তাতে তোমরা সকলে কল্পনার জগতে ডানা মেলে উঠতে পারবে। তাহলে আজকের যে এই অনুষ্ঠানের সূচনা, তার প্রথম পর্বের অনুষ্ঠানটা আমরা শুনে নেই সকলে মিলে? চলো তাহলে আর দেরি না করে শুনে নেব আমাদের এই অনুষ্ঠানের প্রথম পর্ব। তাহলে তোমাদের জন্য রইল হ জ ব র লয়ের প্রথম পর্ব।
2: বিজয়, গরম, গাছতলায় দিব্যি ছায়ের মধ্যে চুপচাপ শুয়ে আছি, তবু ঘেমে অস্থির। ঘাসের উপর রুমালটা ছিল, ঘাম মুছবার জন্য যেই সেটা তুলতে গিয়েছি অমনি রুমালটা বলল ম্যাও। কি আপদ, রুমালটা ম্যাও করে কেন? চেয়ে দেখি রুমাল তো আর রুমাল নেই, দিব্যি মোটা সোটা লাল টকটকে একটা বেড়াল কোপ ফুলিয়ে প্যাট প্যাট করে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, কি মুশকিল, ছিল রুমাল হয়ে গেল একটা বেড়াল। অমনি বেড়ালটা বলে উঠল,
3: মুশকিল আবার কি, ছিল একটা ডিম হয়ে গেল দিব্যি একটা প্যাকপ্যাকে হাঁস, এ তো হামেশাই হচ্ছে।
2: আমি খানিক ভেবে বললাম, তাহলে তোমায় এখন কি বলে ডাকবো? তুমি তো সত্যিকারের বেড়াল নও, আসলে তুমি হচ্ছে রুমাল।
3: বেড়ালও বলতে পারো, রুমালও বলতে পারো, চন্দ্রবিন্দু বলতে পারো।
2: চন্দ্রবিন্দু কেন শুনে বেড়ালটা?
3: তাও জানো না
2: বলে এক চোখ বুঝে ফ্যাঁচ ফ্যাঁচ করে বিশ্রী রকম হাসতে লাগলো। আমি ভারী অপ্রস্তুত হয়ে গেলাম। মনে হলো ওই চন্দ্রবিন্দুর কথাটা নিশ্চয় আমার বোঝা উচিত ছিল, তাই থতমত খেয়ে তাড়াতাড়ি বলে ফেললাম, ও হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। বিড়ালটা খুশি হয়ে বলল,
3: এ তো বোঝাই যাচ্ছে চন্দ্রবিন্দুর চা বিড়ালের তালব্যস্যা রুমালের মা হলো চশমা, কেমন হলো তো?
2: আমি কিছুই বুঝতে পারলাম না, কিন্তু পাছে বিড়ালটা আবার সেই রকম বিশ্রী করে হেসে ওঠে তাই সঙ্গে সঙ্গে হু হু করে গেলাম। তারপর বিড়ালটা খানিকক্ষণ আকাশের দিকে তাকিয়ে হঠাৎ বলে উঠল,
3: গরম লাগে তো তিব্বত গেলেই পারো।
2: বলা ভারী সহজ, কিন্তু বললেই তো আর যাওয়া যায় না।
3: কেন, সে আর মুশকিল কি?
2: কি করে যেতে হয় তুমি জানো?
3: আর জানিনি, কলকাতা।

0: কিরকম?
1: সে কিরকম জানো? মনে করো তুমি যখন যাবে উলুবেড়ে তার সঙ্গে দেখা করতে, তখন তিনি থাকবেন মতিহারি। যদি মতিহারি যাও তাহলে শুনবে তিনি আছেন রামকৃষ্ণপুর, আবার সেখানে গেলে দেখবে তিনি গেছেন কাশিম বাজার, কিছুতেই দেখা হবার জো নেই।
0: তাহলে তোমরা কি করে দেখা করো?
1: সে অনেক হাঙ্গাম, আগে হিসেব করে দেখতে হবে দাদা কোথায় কোথায় নেই, তারপরে হিসেব করে দেখতে হবে দাদা কোথায় কোথায় থাকতে পারে, তারপরে দেখতে হবে দাদা এখন কোথায় আছে, তারপরে দেখতে হবে সেই হিসেব মতো যখন সেখানে গিয়ে পৌঁছবে তখন দাদা কোথায় থাকবে, তারপরে দেখতে হবে।
0: তাড়াতাড়ি বাধা দিয়ে বললাম, সে কিরকম হিসেব?
1: সে ভারী শক্ত, দেখবে কিরকম।
0: এই বলে সে একটা কাঠি দিয়ে খাসের উপর লম্বা আঁচড় কেটে বলল,
1: এই মনে করো গেছো দাদা,
0: বলে খানিকক্ষণ গম্ভীর হয়ে চুপ করে বসে রইল। তারপর আবার ঠিক তেমনি একটা আঁচড় কেটে বলল,
1: এই মনে করো তুমি,
0: বলে আবার ঘাড় বেঁকিয়ে চুপ করে রইল। তারপর হঠাৎ আবার একটা আঁচড় কেটে বলল,
1: এই মনে করো চন্দ্রবিন্দু।
0: এমনি করে খানিকক্ষণ কি ভাবে আর একটা করে লম্বা আঁচড় কাটে আর বলে,
1: এই মনে করো তিব্বত, এই মনে করো কিছু বৌদি রান্না করছে, এই মনে করো গাছের গায়ে একটা ফুটো।
0: এরকম শুনতে শুনতে শিষ্টা আমার কেমন রাগ ধরে গেল। আমি বললাম, দূর ছাই, কেসব আবল তাবল বকছো, একটুও ভালো লাগে না।
1: আচ্ছা তাহলে আর একটু সহজ করেই বলছি, চোখ বুঝো, আমি যা বলবো মনে মনে তার হিসেব করো।
0: আমি চোখ বুঝলাম, চোখ বুঝেই আছি, বুঝেই আছি, বিড়ালের আর কোনো সাড়া শব্দ নেই। হঠাৎ কেমন সন্দেহ হলো, চেয়ে দেখি বিড়ালটা ল্যাজ খাড়া করে বাগানের বেড়া টপকিয়ে পালাচ্ছে আর ক্রমাগত ফ্যাঁচ ফ্যাঁচ করে হাসছে। কি আর করি, গাছতলায় একটা পাথরের উপর বসে পড়লাম। বসতেই কে যেন ভাঙা ভাঙা মোটা গলায় বলে উঠল,
2: সদ্গুণে কত হয়।
0: আমি ভাবলাম, এ আবার কে? এদিক ওদিক তাকাচ্ছি, এমন সময় আবার সে আওয়াজ হলো,
2: কই জবাব দিচ্ছ না যে সদ্গুণে কত হয়।
0: তখন উপর দিকে তাকিয়ে দেখি একটা দাঁড় কাক স্লেট পেন্সিল দিয়ে কি যেন লিখছে আর এক একবার ঘাড় বাঁকিয়ে আমার দিকে তাকাচ্ছে। আমি বললাম, ১৪। কাকটা অমনি দুলে দুলে মাথা নেড়ে বলল,
2: হয়নি হয়নি ফেল।
0: আমার ভয়ানক রাগ হলো, বললাম, নিশ্চয় হয়েছে, ৭ ১৭, ৭ ২ ১৪, ৩ ৭ ২১। কাকটা কিছু জবাব দিল না, খালি পেন্সিল মুখে দিয়ে খানিকক্ষণ কি যেন ভাবলো, তারপর বলল,
2: ৭ ২ ১৪ নামে ৪, হাতে রইল পেন্সিল। আমি যদি ঠিক সময়ে বুঝে ধা করে ১৪ লিখে না ফেলতাম তাহলে এতক্ষণে হয়ে যেত ১৪ টাকা ১ আনা ৯ পাই।
0: এমন আনারই কথা তো কখনো শুনিনি। ৭ ২ যদি ১৪ হয় তা সে সবসময় ১৪, এক ঘন্টা আগে হলেও যা, ১০ দিন পরে হলেও তাই। কাকটা ভারী অবাক হয়ে বলল,
2: তোমাদের দেশে সময়ের দাম নেই বুঝি।
0: সময়ের দাম কিরকম?
2: এখানে কদিন থাকতে তাহলে বুঝতে, আমাদের বাজারে সময় এখন ভয়ানক মাগ্গি, এতটুকু বাজে খরচ করবার জো নেই। এই তো কদিন খেটে খুটে চুরি চামারি করে খানিকটা সময় জমিয়েছিলাম, তাও তোমার সঙ্গে তর্ক করতে অর্ধেক খরচ হয়ে গেল,
0: বলে সে আবার হিসেব করতে লাগলো। আমি অপ্রস্তুত হয়ে বসে রইলাম। এমন সময় হঠাৎ গাছের একটা ফোকর থেকে কি যেন একটা সুরত করে পিছলিয়ে মাটিতে নামলো, চেয়ে দেখে দেড় হাত লম্বা এক বুড়ো, তার পা পর্যন্ত সবুজ রঙের দাড়ি, হাতে একটা হুঁকো, তাতে কলকে টলকে কিচ্ছু নেই আর মাথা ভরা টাক, টাকের উপর খড়ি দিয়ে কে যেন কিসব লিখেছে। বুড়ো এসেই খুব ব্যস্ত হয়ে হুঁকোতে দু এক টান দিয়ে জিজ্ঞাসা করলো,

0: সবটা হইল?
1: কাকখানি কেদিক ওদিক তাকিয়ে বলল,
0: এই হলো বলে।
1: বুড়ো বলল,
0: কি আশ্চর্য, 19 দিন পার হয়ে গেল, এখনো হিসাবটা হয়ে উঠল না।
1: কাক 2-4 মিনিট খুব গম্ভীর হয়ে পেন্সিল চুষলে, তারপর জিজ্ঞাসা করল,
0: কতদিন বললে?
1: বুড়ো বলল,
0: 19।
1: কাক অমনি গলা উঁচিয়ে হেঁকে বলল,
0: লাগ লাগ লাগ লাগ 20।
1: বুড়ো বলল,
0: 21।
1: কাক বলল,
0: 22।
1: বুড়ো বলল,
0: 23।
1: কাক বলল,
0: 23.5।
1: ঠিক যেন নীলেম ডাকছে। ডাকতে ডাকতে কাকটা হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল,
0: তুমি ডাকছো না যে?
1: আমি বললাম, খামখা ডাকতে যাব কেন? বুড়ো এতক্ষণ আমায় দেখেনি, হঠাৎ আমার আওয়াজ শুনেই সে বন বন করে 8-10 পাক ঘুরে আমার দিকে ফিরে দাঁড়ালো। তারপর ফুঁকোটাকে দূরবীনের মতো করে চোখের সামনে ধরে অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। তারপর পকেট থেকে কয়েকখানে রঙিন কাঁচ বের করে তাই দিয়ে আমায় বারবার দেখতে লাগলো। তারপর কোত্থেকে একটা পুরনো দর্জির ফিতে এনে সে আমার মাপ নিতে শুরু করলো আর হাঁকতে লাগলো,
0: খড়াই 26 ইঞ্চি, হাতা 26 ইঞ্চি, আস্তিন 26 ইঞ্চি, ছাতি 26 ইঞ্চি, গলা 26 ইঞ্চি।
1: আমি ভয়ানক আপত্তি করে বললাম, এ হতেই পারে না, বুকের মাপও 26 ইঞ্চি, গলাও 26 ইঞ্চি, আমি কি শুয়োর?
0: বিশ্বাস না হয়, দেখো।
1: দেখলাম ফিতের লেখা টেখা সব উঠে গিয়েছে, খালি 26 লেখাটা একটু পড়া যাচ্ছে, তাই বুড়ো যা কিছু মাপে সবই 26 ইঞ্চি হয়ে যায়। তারপর বুড়ো জিজ্ঞাসা করলো,
0: ওজন কত?
1: জানি না। বুড়ো তার 2 আঙুল দিয়ে আমায় একটুখানি টিপে টিপে বলল,
0: আর এই শেফ?
1: সে কি, পটলার ওজনে তো 21-এর, সে আমার চাইতে 1.5 বছরের ছোট। কাকটা অমনি তাড়াতাড়ি বলে উঠল,
0: সে তোমাদের হিসেব অন্য রকম।
1: বুড়ো বলল,
0: তাহলে লিখে নাও, ওজন 250, বয়স 37।
1: আমার বয়স হলো 8 বছর 3 মাস, বলে কিনা 37। পুরো খানিকক্ষণ কি যেন ভেবে জিজ্ঞাসা করলো,
0: বাড়তি না কমতি?
1: সে আবার কি
0: বললে, বয়সটা এখন বাড়ছে না কমছে?
1: বয়স আবার কমবে কি?
0: তা নয় তো, কে বললে বেড়েই চলবে নাকি? তাহলেই তো গেছি, কোন দিন দেখবো বয়স বাড়তে বাড়তে একেবারে 60-70-80 বছর পার হয়ে গেছে, শেষটায় বুড়ো হয়ে মরি আর কি।
1: তা তো হবেই, 80 বছর বয়স হলেই মানুষ বুড়ো হবে না?
0: তোমার যেমন বুদ্ধি, 80 বছর বয়স হবে কেন? 40 বছর হলেই আমরা বয়স ঘুরিয়ে দিই, তখন আর 41-42 হয় না, 39-38-37 করে বয়স নামতে থাকে। এমনি করে যখন 10 পর্যন্ত নামে তখন আবার বয়স বাড়তে দেওয়া হয়। আমার বয়স তো কত উঠলো, নামলো, আবার উঠলো, এখন আমার বয়স হয়েছে 13।
1: শুনে আমার ভয়ানক হাসি পেয়ে গেল। কাক বলল,
0: তোমরা একটু আস্তে আস্তে কথা কও, আমার হিসাবটা চটপট সেরে নি।
1: বুড়ো অমনি চট করে আমার পাশে এসে ঠ্যাং ঝুলিয়ে বসে ফিস ফিস করে বলতে লাগলো,
0: একটা চমৎকার গল্প বলবো, দাঁড়াও একটু ভেবে নি।
1: এই বলে তার ঠুকো দিয়ে টেকো মাথা চুলকাতে চুলকাতে চোখ বুঝে ভাবতে লাগলো। তারপর হঠাৎ বলে উঠলো,
0: হ্যাঁ মনে হয়েছে সৈন্য।
2: তাহলে ছোট্ট বন্ধুরা, বিশৃঙ্খলার যেখানে ইতি ঘটল সেখানেই স্বপ্ন ভেঙে গেল এবং ঘুমও ভেঙে গেল। এই যে ছোট্ট বন্ধুরা, তোমরা যে এতক্ষণ এত সুন্দর একটি গল্প শুনলে, সুকুমার রায়ের হ জ ব র ল, এই গল্পটি সুন্দর করে তোমাদেরকে যারা শোনালো এতক্ষণ ধরে, তাদের নামগুলো নিশ্চয়ই জেনে নিতে হবে। এই সুন্দর গল্পটি যারা এতক্ষণ ধরে তোমাদের শোনালো তারা হলেন ডাক্তার পার্থ প্রতিম পান, এবং সাথে রয়েছে তোমাদেরই মতো একটি ছোট্ট বন্ধু উদ্ভাস লাহা। তাহলে ছোট্ট বন্ধুরা, আমরা না হয় পরের পর্বে হাজির হই। দ্বিতীয় পর্বে থাকবে এই গল্পের আরও

0: নতুন নতুন চরিত্র এবং আরো নতুন দারুণ রকম মজার গল্প।
1: সবাই খুব ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে, বাবা মার কথা শুনে চলবে। আজকের আসর এখানেই শেষ করছি।
2: यतिन्जेल प्रस्तुत थियो बंगला कार्यक्रम र भने आकाशवाणी दिल्ली केन्द्रको हिन्दी समाचार सम्म प्रसारण गरी सुनाइरहेछौं यस केन्द्रबाट।

জনগণনার প্রথম পর্যায়ে গৃহতালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

গণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

0: জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হন, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা আমাদের বিকাশ।
1: अब सुनौ सुदीप वैभवको आवाजमा लोकगीत। शब्द रहेको छ शरण राईको अनि संगीत गणेश कुमार घिसिङको।

0: সঙ্গে গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা, আমাদের বিকাশ।
1: ओमार नादिम र श्रेया घोषाल को युगल आवाज में सुनाऊ कार्यक्रम को अगिलो गीत फिल्म यमला पगला दीवाना बाट शब्द इर्शाद खामिल को छ भने संगीत रहेको छ सन्देश शान्दलिया को।

জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হন, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা, আমাদের বিকাশ।

0: আমাদের জনগণনা আমাদের বিকাশ।
1: জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা আমাদের বিকাশ।

গণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা আমাদের বিকাশ।

0: সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে আনা সংশোধনী বিলটি আজ সংসদে পাশ হয়েছে। ব্যাংকের নথি ও তথ্য প্রমাণ সংক্রান্ত আইনকে যুগোপযোগী করতে ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 আজ লোকসভার অনুমোদন পেয়েছে। অনলাইন মাধ্যমে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বজুড়ে গৃহীত নানা প্রযুক্তিগত আইনি পদক্ষেপের উপর নজর রাখা হচ্ছে বলে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। ব্রিক্স দেশগুলি দুর্নীতি দমন বিষয়ক কর্মী গোষ্ঠীর দ্বিতীয় বৈঠক আজ তেলেঙ্গানার হায়দ্রাবাদে শেষ হয়েছে। গ্রামীণ এলাকার মহিলাদের আর্থ সামাজিক ক্ষমতায়ন এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে জাতীয় মহিলা কমিশন পশ্চিমবঙ্গের সশক্ত সখী সমৃদ্ধ ভারত শীর্ষক এক কর্মসূচির সূচনা করল। কোরিয়ার আসানে কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের 7 জন মহিলা খেলোয়াড় দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। আসছে বিস্তারিত সংবাদে। সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে আনা সুপ্রিম কোর্ট বিচারপতির সংখ্যা সংশোধনী বিল আজ সংসদে গৃহীত হয়েছে। লোকসভায় পাশের পর আজ রাজ্যসভাতেও সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে বিলটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এই নতুন আইনের ফলে দেশের সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতি ছাড়া অন্যান্য বিচারপতির সংখ্যা 33 থেকে বেড়ে হল 37। উল্লেখ্য, চলতি বছরের মে মাসেই সংখ্যা বৃদ্ধির জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একটি অধ্যাদেশ জারি করেছিলেন। রাজ্যসভায় বিতর্কের জবাবে কেন্দ্রীয় আইন ও বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল জানান, কাজের পরিমাণ বৃদ্ধি, বিচার ব্যবস্থার আধুনিকীকরণ এবং সংবিধান সম্পর্কিত জটিল মামলাগুলির দ্রুত নিষ্পত্তির জন্য এই ঐতিহাসিক পদক্ষেপ।
1: Honorable Deputy Chairman Sir, with your kind permission, I rise to move that the bill further to amend the Supreme Court Number of Judges Amendment Act 1956 as passed by Lok Sabha be taken into consideration.
0: বিতর্কে অংশ নিয়ে বিরোধী দলের কয়েকজন সদস্য উচ্চ আদালতগুলিতে বিচারপতির শূন্যপদ নিয়ে প্রশ্ন তুললেও অধিকাংশ রাজনৈতিক দলের প্রতিনিধিরাই বিলটিকে সমর্থন জানিয়েছে। ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 আজ লোকসভায় পাশ হয়েছে। আধুনিক ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকের নথি ও তথ্যের প্রমাণ সংক্রান্ত আইনকে যুগোপযোগী করাই এই বিলের প্রধান উদ্দেশ্য। বিভিন্ন ইস্যুতে বিরোধী সদস্যদের ক্রমাগত হট্টগোলের মধ্যেই কোন আলোচনা ছাড়া বিলটি লোকসভায় গৃহীত হয়। বিলটি পাশের পরপরই দিনের মতো লোকসভার অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়। অনলাইন আসক্তি, সাইবার বুলিং, ক্ষতিকর কন্টেন্ট এবং শোষণের মতো ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষায় সরকার অত্যন্ত সতর্ক বলে জানিয়েছেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আজ লোকসভায় এক লিখিত জবাবে তিনি এই তথ্য জানান। মন্ত্রী বলেন, শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বজুড়ে গৃহীত নানা প্রযুক্তিগত ও আইনি পদক্ষেপের উপর নজর রাখা হচ্ছে। শিশুদের ডিজিটাল গোপনীয়তা এবং তথ্য সুরক্ষায় সরকার ইতিমধ্যেই ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট বা DPDP আইন চালু করেছে। সাইবার নিরাপত্তা এবং সচেতনতা বাড়াতে সরকারের তথ্য প্রযুক্তি বিভাগ বিশেষ শিক্ষা ও প্রশিক্ষণ প্রকল্প রূপায়ণ করছে বলেও লোকসভায় জানিয়েছেন মন্ত্রী। সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম মেটার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মার্ক জাকারবার্গ শিশুদের যৌন নির্যাতনমূলক কন্টেন্ট, ডিপফেক কন্টেন্ট এবং প্ল্যাটফর্ম পরিচালনার বিভিন্ন ত্রুটির জন্য সরকারের কাছে দুঃখ প্রকাশ করেছেন। সূত্রের খবর, মেটা কর্তৃপক্ষ স্বীকার করেছে যে নির্দিষ্ট কিছু কন্টেন্ট প্রচার ও প্রসারের জন্য বিপুল অর্থ দেওয়া হয়েছিল। সরকারের পক্ষ থেকে মেটাকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে কেবল মধ্যস্থতাকারী হিসেবে তারা দায় এড়াতে পারেন না। পাসপোর্ট সেবা কেন্দ্র নেই এমন লোকসভা কেন্দ্রগুলিতে পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্র খোলার উদ্যোগ নিয়েছে কেন্দ্র। লোকসভায় এক লিখিত উত্তরে কেন্দ্রীয় যোগাযোগ গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী ডক্টর পেমনা স্বামী চন্দ্রশেখর জানান, বিদেশ মন্ত্রক এবং ডাক বিভাগে যৌথ উদ্যোগে কেন্দ্রগুলি তৈরি হচ্ছে। তিনি জানান, দেশের 543টি লোকসভা কেন্দ্রের মধ্যে বর্তমানে 515টি কেন্দ্রে অন্তত একটি পাসপোর্ট সেবা কেন্দ্র রয়েছে। এর মধ্যে 93টি পূর্ণাঙ্গ কেন্দ্র এবং 456টি পোস্ট অফিস নির্ভর সেবা কেন্দ্র। বিশ্বজুড়ে ভূরাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ভারতীয় নাবিকদের নিরাপত্তা ও সুরক্ষা মূল্যায়নে আজ এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেছেন বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, কেন্দ্রীয় সরকার সবসময় নাবিকদের সুরক্ষা নীতিতে বিশ্বাসী। এই দৃষ্টিভঙ্গির ফলেই 2014 সালের পর থেকে ভারতীয় নাবিকদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তিনি জানান, যে কোনো জরুরি অবস্থায় ব্যবস্থা গ্রহণ এবং উদ্ধার অভিযান পরিচালনা করতে ডিজিকম সেন্টার 24 ঘন্টা কাজ করছে। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে অবিলম্বে রক্তপাত বন্ধ, পাক ভূখণ্ড থেকে সন্ত্রাসবাদী নেটওয়ার্কগুলির বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ এবং বেআইনি দখল করে রাখা ভারতীয় ভূখণ্ড

0: করার জন্য পাকিস্তানকে পরামর্শ দিয়েছে ভারত। পাকিস্তানের বিদেশমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের জবাবে বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ স্পষ্টভাবে একথা জানান। তিনি জোর দিয়ে বলেন, 2019 5ই আগস্ট সংবিধানে আনা পরিবর্তন ভারতের সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয়। এর ফলে ওই অঞ্চলে সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও প্রশাসনিক সংস্কার ঘটেছে। সংবিধানের 370 ও 35 এ অনুচ্ছেদ বাতিলের ঐতিহাসিক সিদ্ধান্তের আজ 7 বছর পূর্ণ হল। এ উপলক্ষে এক বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, 2019 সালের এই দিনে অনুচ্ছেদ দুটি বাতিলের পর থেকে জম্মু কাশ্মীর ও লাদাখের মানুষের জীবনযাত্রায় ব্যাপক রূপান্তর ঘটেছে। সংসদ চত্বরে আকাশবাণী সংবাদের সঙ্গে জম্মু কাশ্মীর বিজেপি সভাপতি রাজ্যসভার সাংসদ সতপাল শর্মা বলেন,
1: আজ কে দিন 2019 মে 370 কো নিরস্ত কিয়া গিয়া আর হাম সব জানতে হ্যাঁ কি জিস উঁচাইয়ো কে তরফ আজ জম্মু কাশ্মীর অগ্রসর হ্যায় ও আপনে আপ মে দর্শাতা হ্যায় কি 370 হামারে উপর এক কলঙ্ক থা ও হট গিয়া হ্যায়। হামারি মাতৃশক্তি জিসকি শাদি হামারে প্রদেশ কে বাহার হোতি থি, উনকা হক জো থা ও ছিন জাতা থা, উনকে প্রপার্টি রাইটস জো থে ও চলে জাতে থে। বাল্মীকি সমাজ কে লোগ, গোরখা সমাজ কে লোগ 370 হটনে কে বাদ উনকো উনকা হক মিলা হ্যায়।
0: তামিলনাড়ু বিধানসভায় আগামীকাল 2026-27 অর্থবর্ষের সংশোধিত কৃষি বাজেট পেশ করবেন রাজ্য কৃষিমন্ত্রী আর বিনোদ। তার আগে আজ বিধানসভায় টিভিকে সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন অর্থমন্ত্রী এন মারি উইলসন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ব্রিক্স দেশগুলির দুর্নীতি দমন বিষয়ক কর্মী গোষ্ঠীর দ্বিতীয় বৈঠক আজ তেলেঙ্গানার হায়দ্রাবাদে শেষ হয়েছে। ভারতের সভাপতিত্বে দুদিনের এই বৈঠকের আয়োজন করে কর্মীবর্গ ও প্রশিক্ষণ বিভাগ ডিওপিটি। সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে ডিওপিটির সচিব রচনা শাহ দুর্নীতির বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, সততাই সুশাসন এবং সুস্থায়ী উন্নয়নের মূল ভিত্তি। বৈঠকে ভারতের প্রস্তাবিত ব্রিক্স নেটওয়ার্ক অব ল এনফোর্সমেন্ট প্র্যাকটিশনার্স গঠনে নীতিগতভাবে সম্মত হয়েছে সদস্য দেশগুলি। রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা বলেছেন যে জোরালো চাহিদার কারণে দেশের আর্থিক বিকাশ অব্যাহত রয়েছে। বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতি দেশ হিসেবে ভারত নিজের অবস্থানকে ধরে রেখেছে। তিনি জানান, চলতি অর্থবছরের এপ্রিল জুন ত্রৈমাসিকে দেশের অর্থনীতি প্রত্যাশার চেয়েও ভালো ফলাফল করেছে।
2: After a detailed assessment of the evolving macroeconomic and financial developments as well as the outlook, the MPC decided unanimously keep the policy repo rate unchanged at 5.25%.
0: Shri Malhotra bolen, orthobochorer prothom troimashike orthonitik protashar cheye bhalo korai kendriyo bank 2026-27 saler jonno prokrito GDP briddhir purbabhas songshodhon kore 6.7% nirdharon koreche। গ্রামীণ মহিলাদের আর্থসামাজিক ক্ষমতায়ন এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে রাজ্য সরকারের সহযোগিতায় জাতীয় মহিলা কমিশন সশক্ত সখী সমৃদ্ধ ভারত শীর্ষক এক কর্মসূচির সূচনা করেছে। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া কিশোর রাহাতকার অনুষ্ঠানে সূচনা করে বলেন,
3: পশ্চিম বঙ্গালে আমাদের দেশ কো সামাজিক জাগরণ, শিক্ষা, সাহিত্য, কলা আর মহিলা নেতৃত্ব কি বহুত বড়ি সমৃদ্ধ পরম্পরা দি হ্যায়। आज भी हमारी पश्चिम बंगाल की बहनें स्वयं सहायता समूह, कृषि, मत्स्य पालन, जूट उद्योग, हथकरघा, हस्तशिल्प और इसी तरीके से अनेक अनेक व्यवस्थाओं के माध्यम से अर्थव्यवस्था और समाज के विकास में बड़ा योगदान भी दे रही है।
0: कोरिया राशाने कोरिया मास्टर्स बैडमिंटन प्रतियोगिता में भारत का आज मिश्र फलाफल। महिला सिंगल्स में भारत के 7 खिलाड़ी द्वितीय राउंड में उठे। তবে পুরুষদের সিঙ্গলসে প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন ভারতের 6 জন। মহিলাদের বিভাগে প্রথম রাউন্ডে দুর্দান্ত জয় পেয়েছেন আনমল খারাপ, মানসি সিং, রক্ষিতা রামরাজ, অস্মিতা চালিহা, ঈশারানী বড়ুয়া, তানভি শর্মা এবং শ্রেয়াংস বালি শেট্টি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে আনা সংশোধনী বিলটি আজ সংসদে পাশ হয়েছে। ব্যাংকের নথি ও তথ্য প্রমাণ সংক্রান্ত আইনকে যুগোপযোগী করতে ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 আজ লোকসভার অনুমোদন পেয়েছে। খবর এখনকার মতো এই পর্যন্তই। কাগজ কলম নয়।

জনগণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

0: আমাদের জনগণনা আমাদের বিকাশ।
1: জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা আমাদের বিকাশ।
2: हामी आकाशवाणीको खरसाङ केन्द्रबाट बोलिरहेका छौं। साथै हाम्रो कार्यक्रमहरू प्रसारण भइरहेछ आकाशवाणी दार्जीलिङ एफएम 100.2 मेगाहर्ज अनि मोबाइल एप न्यूज अन एआईआरमा पनि। साथै प्रसार भारती वेब्स ओटीटी प्लेटफर्ममा पनि यहाँहरूले सुनिरहनु भएको छ। अब यहाँहरू समक्ष राखिरहेछौ भुटानी गीत।